0: tekuni kananga tsudme ritsunga ta yong che siskaps duga te tekuni jimbat pagun la ingena yang kazuk shijinong le
1: mana singalis pechona ta mana tukne metkani mana sana nami parakson seno kale singal langaji argun la mana le sonmanga ta nyungmek nang dumsik tokshi mana mana yong minuk aluk tanga yong dugale da sata mana mana nang stuni che dupa tman sama minra yong dugle ngaji ingena ngale na ji ngi yong chen kale maja goma tro tap chan le tro nam bo karaz zen yong chan le shanma zen tong singal ta banok le deni nas bo kharang ta banok le trongon ngaji le jakman ban chi mana shugi singan diga shma no kale je jan ko inte song ba yong chal che ajuk song ba sana des tina nas ta banok le
0: karaz hun tap zanong ju tyang ston to gunang so yang karuk sarkari kang ta ta bo sanong ya kazuk de ate gun ngata nas tak bro sanong ya chu sarkar na deni chu ngata sam shi sal go sanong jan yang ngata ston to spen na ngena ju to la deni ngata to nas gun suk lawon le ju ta ik karaz hun lan deni yang kazuk ngata sarkari go tanong kazuk shi no le
1: in na ju ke kale ngaji mana ang ta shi chu yang mori gen bena chin le mi shu sang sum chu ri charu ya le kale ngaji jakma sumbar ji bal ngaji yang yang la tangcha sa ju yong do gale sa yang mori go pasang le ba ki na ju chu tam a ju chachas pala dem shi parak chung yong tik minu kale je je na jak khachi gis ngal la mo chas pa ngaja to na yang bo ngal la mo ru kale ya mo chas pa ngal la mo pasang le dene a ju shi chang parak shi dem shi chati minu le ka sa
0: sa chot me thupi ka tene mang chachi ya timos gam la tene yang bate no ne
1: sa chot me dak sa ta mana ta aluang mana gala chupa tang seno da sa shan ma mana kom la garon sa khek tang pasang ma je ki tagrin ji tong ba se kesha la kas po jeru mana be ki shan ma dak sa garon sa chom chom ma shan ma kher no le shan ma tap se no le da sa ta ta Mongol tapsen ogle bengan chok tepik sminti dugle dene shimla mischi togan giri nozmula azuk chok songsen ogle chezan ngaji ta tek sik thonbori songbasana demchi ka khotori bachi labu ko chi samas minen ogle kas
0: chuli kushi topik ta ne kazuk shinga ta tya temus gang na gela yong stein oga ya kazuk shin ogle
1: I tingo gang tek sik yogre ga rastan songbasana chuli starga kushi chok mangari tepik yong du kale ngaji ta ngle tek sik gang gen chok la tek sik konmori men yong men tek sik thonbori ke no yale baki yang yok chok apura yang phating starga chuli phating chi sangma yore nokale gen choga tek thonbos ba samre gyore nok yota sapos man sangma yore nok singani sang space kale ka
0: jimbat ma mang pe tene ngata rang yongo space si pe ya ngata rang rangbo se pe tene ngata ston tok chi sangme ka ngata laglen zate nang inok bangle pe chuli kushi tene ngata lagra gun ngata chugi nai nong le ju ta chuli kushi ngata lagra gun chugi tus lang ta nang stak mang pu borgo san bangle ju jimbat ba khachi ki tene ngata agana phuti ngata khyons te tene ngata chuk salche se ngata sirka yong du bangle ju ta te gun ngata phut jane pok phut tang ne tene khwe nam yotkani ngata nuspa gunang gazu chache jin paulo ju tatte gun ngata phut jani chigne chi ngata nasika khel jani tene kazuk ngata yang sirkari ka ngata khel goshis bu khachen zibstu ma
1: ka sakale chili kushun phut jana yogo thilbo ngata le gorbo ta charik duna dene khoya masa nyambo chacha se perde moske dukale tagrik na puri khana ko sang azuk ma song ba patang nyambo male pasang na aka chuksa lang kaso cheru gale dene spit gomari ga chuksta na handanga gyala chachan mol dukale ya che chu yugo chang singan diga chukna aka ka ka khercha jona sa chuk pasang na ote yo khor ba tek sik ma re ki cho se khena dene masa nyambo le pasang na chuksa lang lamo cheru kale ka sa
0: chuk jane ola jodim bat ma mang pe ngata jid ko ola jitang ta I hal duet thol la tene ngata ma te sam sik gyo amiru yang ta sa gyale ka di ngata chuk চুলি কুসু গুণ নাতা চুকশে নাচাবো কালি কাঙাটা গেলা অংশ বাদ পালা কাজ
1: কুসু চুলি চুক চানা জাগাত মনে পাটাক মনে গ্যাস পালা কাশরিক সংসাদ কালে চে যেন ইয়ক মনে পাটাক কেং মাতু পাচা সাতক মানে দেম বলম ইয়ত পাচক পেসা চক ইয়ত পাচক মানে মাছানো কালে হাকসে চুক না পাটাক কেং চাল গরে চুকসা দাম মানে কাশরিক সারু কালে
0: কাছে চিকনে চিকনা সে কাস পোসে খেংসে তেবে লু চোক সাঙ্গা সালানো পাওনা জু তাঙাটা ছু সাল গোসনক শান্তে ছেছে সি পেতে নিগা দা অর্দা না পেমা না জুক সাল দু পাওলে জু শান্তে মাছে নে তেনিগা দা লুসপসি তা গুল সংপাতে নি কো সুক্ষ মিছে ছে সি না দা জিগরি ছানোক মল দু পাওলে জু দুয়ারিক সাল না নিনা জু তোলা তেনি পাটাক্স কাঞ্চে সি না আজু ছানোক জু পাওলে জু তা জিমবা তো মং পাঙ্গা তা থেসুন কে চলা তেনি নি না অর্দা না চি থম তা ইউ পেমা তা না তেও গেলা ছানোক কাও গাতা সা ডুস তেও তন তেনা না সে কা ডুস তেও গাতা মাসালা ইয়াং গাতা সা সাল মল দু পাওলে জু তা তে গুন গাতা জিমবা তো মংলা কাজুক সি গ্যাং নিনা জু নলে
1: রুচাস পো মংতা গাম না জাগা ইউ না তা ফুট নিজ গেপ বিয়রিন জি changma tu na chi chon na phul ni sum gep so se tang na khoe chig na chi ga patak chang chas bang ha mo cha cha na dan cha na chi changma tong sen cha do kale ya ta sing na mol mol chuli un tang na dan na ma sa tang na de na ta pik lut chi ta pik tang sta na khoe patak po hal juk sa lang ha mo rik song sen cha do kale ya in nang phut sum pal dik du na lok cha jok cha lang chang ma ju ko masker na pa kale ka se
0: pung yam po te ning na yang ta gor chang la su si ning na mang yong lak len cha dar mon le ju ta nga ta itya timus gam gun na te ning gor chang la su si tok pika te ning ka ju shi te nok gela son te nok ka su jin ole
1: ta sa te man aspek bore son son lokales ngani zu basang ya le mana la chuk po ta jin mun ang da mi batkan chak chapik ma kon me lek skore na tu cha sang ma man mang kya ol tap cha nang la chuk ma rek tap ngon da ngani ka mang kya ta le nok sang me mi mun ni mana jing na mang ke pya thong

0: জাতি খেতে লাদাখ হানুক লোকল বালি গুনচাস গুনচং ক্রাতপা মুসক গনে থংচাসপু দুনলা খংস মানা খুমু অরগাচা বালি ফিংমা বালি টোপি কংসুপ লাকসুপ গনে থংচাস কুনলা অরগাচা ইন জেরবা ছিন্দু হসুসান দকসা গাতি ফেস্টিভেল কুনে আনুক রঙে রেওয়ায়তি চালাক কুন নুমাইশ লা জাকচাসপুস গাতি স্নাপা সি ঠারু জেরবন উজা জেরবন স্কিয়াজের খান কুন আর্জেন তুসকুন চুরা খুর চাসপু দু চোখ মানা মংমু গাউনস বাসে টুরিজম কুনে দিহান পু খুমু হিয়াংশাস ইন জেরবা ছিন্দু টুরিজম হিয়াংশাস পুজ বাসে টুরিজম কুনে দিহান পু খুমু স্কেচাস ইন জেরবা ছিন্দু টুরিজম স্কেচাস পুজ বাসে ইউল্লা ইয়ারগিয়াস ইউংচা চানা ইউনাইটেড নেশন ইগ্রালিকা সানা ১৯৮০ আনুক ২৭ সেপ্টেম্বরি জাকপু ওয়ার্ল্ড টুরিজম ডে মিংতাকসিকা মানাই বোজ জেরে স্কাসখান ইন মেনচুক তাকি দুনিয়ায়ানু টুরিজম এহমিয়ত পু সামাজি হিসাবিকা ইকতসাদি হিসাবিকা দুনা সিয়াসি হিসাবিকা স্কেচুকপি মিনা গজ বাসে লোকাল জবি থিক পু স্কেচাস ইনচুক দুনা থুনচে থুনচে থংলেন কুনলা আনলোকচাস ইনসং জেরবা ছিন্দুক ২০২৬ ওয়ার্ল্ড টুরিজম ডি মকসদ পু দে টুরিজম পু খুরং ডিজিটাল চয়ুত পি ফ্রালুক জোতে ইন জেরবা ছিন্দুক গজ বাসে হোটেল না গেস্ট হাউস কুন্দা সামুনা খুঙি ফানখে আনুক কেদ ইংনুক জেরে কাসতা গাজ গারিস পরন দে কাজাকসে দিরিং সি ত্রিসু এন্তা সাকপা লেপ চুগেত নিয়ান নজাত দিরিং সি দি ত্রিসুলা দিরিং আকাশবাণী কারগিল ইগ্রালিকা সগিত প্রোগ্রাম প্যানুক ত্রিসু তংমাত মিনা কানুর না আখুন মাহমদ মেহদিস কুজগং সিয়ত আখুন মাহমদ মেহদিস সাহেব সালাম আলাইকুম
1: ওয়ালাইকুম সালাম জি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
0: আখুন মেহদি সাহেব জু সকবাসনাল্লাহ গতি নিমোস কুনলা খুসুসান গতি সকেত ইতখান কুনলা জু কানা ইরাং লেগেনা ছোকো সকেত তে গা ইন জু কি গতি কানোরি ইউল পেনু গেরে সকেত কুনি লগলেন পু খুমু বাচা ছানা কানোরি ইরে সকেত ইস কুনলা নিমোস কুনলা মোল নার গেলা দুপ বখশিস আখুন মেহদি সাহেব
1: কাসা জু সালাম আলাইকুম সঙ্গা আরজ বাসপি বহুত বহুত শুক্রিয়া তি দি সগেতে বারানো নাঙাতা মানে দাকসা চোখ মানে রাজ বাসপাচি নাঙাতি শুরুয়াত পুখরাং ইন্দেজো এরাজ বাসপাচি নাঙাতি দি শুরুয়াত পিচি কেনা চাচ মানে দাকসাঙা তিস নাল্লা না মানে থোক চিক জেরে এরাজ বাসপাচি নাঙাতে স্তাবে দেরাং আচা জঙাচি দা টাম্বিস কানো রং খুসুসান মিসাল কে তোর পর মানে থোক উর গ্যাপ নে দেগে ইয়া চিউ চিক জেরে চি আন্ডা বাল চিক বাসে ইয়া তাপচা দেগে দু বাসে দে এস সাল হমো সো দে সো এ সগেত পুলে নে দারে ডাবল সগেত লেনে মানর দেমো নেমবো মানে বেহতরিন নেমবো আচা জেরাঞ্জ হাসপাতাল আচা ঘুই জাগে গাঘরি মালমাল লাঙাচা লেপ চুক সিনসারে আবাকসিস বাকি না আচা ইয়াং না দাকসা দি ছুটি টাইম পেকা আচা জেরাঞ্জ হাসপাতাল না ছায় তাবাত ইয়ারাঞ্জ মোলাক চিক তাবাত জেরাঞ্জ হাসপাতাল না ছুটি আলাগ মোলাক জেরে আতা হরখালো বাগরা বাগেরা আজুক দি ইয়ারাঞ্জ হাসপাতাল আতি খাচুলি মোলাক দেজা দেজা চিক মানা ফার্স্ট ক্লাস বাসেং আচা দেরে ছুটি কাং আচা দোন চাক ইয়ারা এক্সেপ্ট বাসেং আচা দোন চাক তাবাত
0: বখশিজু ছানা এন্তি কানুরলা এন্তেস ছুতাবা চুজু ছানা ছুতিয়ান এন্তেস মুলাক তাবা জেজু দোতলে এন্তে ব্রোতাপ চাদুক তুজু ছাতাপ চাদুক তুজু ছানা জি মুলাক উন গাতেস ইয়া গাসু গ্রস্তা চিকা গাসিজান পে জি মুলাক পো শুরু চাত ওর জি মুলাক পো তাফসেনা এন্তেস জি মুলাক পে কানা গাসু থান খের গিলেন মা দিস কোলা চিকা
1: মুলাক পো না মানা বেহতরিন জু মানা বোলা গে মানা ইয়ারান জ আরজিস পো মানা বিলকুল সারজামিনিয়া এক তো গাতা দি মুলাক পো গাতার গুন পে নু গাতা মানা ফার্স্ট ক্লাস বাসে মানা স্পকচা স্কুল বা থুকপা স্কুল বা ইয়ারাঞ্জ হাসপাতাল দা দেন আতা শামিলিক চিতাংসে ইয়ারাঞ্জ হাসপাতাল চেনা দেন আতা ইয়াং ভিটামিন মিসা গে তোর পাদারে দি আতি ইয়ারাঞ্জ হাসপাতাল থুকপা জিং চিক দারে দি হাটি সাই কায় দে কাজু চক্স কাতুন লেপ সে হত অদন চক দা মিক্স বা সে তালে ওদের থুকপান তাংসে মোলাক স্টেসে দা দেন শামিলিক চা তাংসে জেরেক তাংসে দেন তং না মানা মানা লসার টাইম অনুনিকা মানা আতা দি মোলাক পুচক ফাইদেক মানে মেদিয়া দুসরা আতা দি মোলাক পু সবসে বেহতরিন সবসে বেহতরিন ভিটামিন সি জো বিলকুল ভিটামিন সি চাদি কিন্তু ইসকা ভিটামিন জ্যাদা হে এরা যারা গাতি এগ্রিকালচার পণ্য গাতা সোলার তাং সিয়ত গাতা দেনা মোলাক উন দেনা সুনমান দেনা গাতা দি নিশ্চয় পিয়া গাতা আর্দেম বাসে গাতা দি নিশ্চয় পিয়া এরা যা গাতা খুঁ সোলার তাং সিয়ত গাতা আমার আর গুনি পিয়া প্লাস্টিক খাচ্ছে খুঁ সোলার নিকা শিট উইট তাং খানা সোলার তাং সু দেনা মোলাক উন মানে বেহতরিন নেই এমবো এরা যোজ পাচার গাতে জেরা যোজ পাচার না স্কুলে গাতে থুকপা উপা স্কুলে গাতে চোসে গাতা যাচা ইনশাল্লাহ বাকি পাপা নাস পাকনা টাকি নাস পাকনা ইয়া খোলাক চিজ ইয়া চি বানা মানা মোলাক পোখানো ভিটামিন সি জু বাকশিস মেহরবানি
0: বাকশিস জু আখুন মাহদি সাহেব ছানা গাতা দাকসা দি ইয়ারেস জু কি গাতি খোলাক জেস গাতি